0: আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন। এবার সেরা চলচ্চিত্রের পুরস্কার পাচ্ছে আর্টিকেল 370। শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্রের পুরস্কার পাচ্ছে অঞ্জন দত্ত পরিচালিত চালচিত্র এখন ছবিটি। নতুন দিল্লিতে আজ নবম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ওয়াটার উইক 2026-এর উদ্বোধন করবেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মাদক বিরোধী টাস্কফোর্সের প্রধানদের দুদিনব্যাপী জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর রাষ্ট্রসংঘের সাধারণ সভার অধিবেশনে বিভিন্ন দেশের বিদেশমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে আলোচনা করেছেন। ব্রিটেন ইরান সমর্থিত হুতিদের হামলা প্রতিহত করার জন্য সৌদি আরবকে সীমিতভাবে সমর্থন করতে সম্মত হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গ বিশেষ করে উপকূলবর্তী এলাকায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটের ফাইনালে ভারত আর শ্রীলঙ্কার মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন। গুজরাটের কেভাড়িয়ায় একতানগরে এই ঐতিহাসিক অনুষ্ঠানের জন্য সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ। এক ভারত শ্রেষ্ঠ ভারতের ভাবনাকে তুলে ধরা হবে এই অনুষ্ঠানে। এই উপলক্ষে রাষ্ট্রপতি বিশিষ্ট অভিনেতা অনন্তনাগকে 2024 সালের জন্য দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত করবেন। উল্লেখ্য, কাহিনী চিত্র বিভাগে এবার সেরা চলচ্চিত্রের পুরস্কার পাচ্ছে আর্টিকেল 370। ওই চলচ্চিত্র অভিনয়ের জন্য ইয়ামি গৌতম সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন। যুগ্মভাবে সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন মামুত্তি মালায়ালাম ছবি ব্রাহ্মা ইউগম এবং কার্তিকারিয়ান হিন্দি ছবি চান্দু চ্যাম্পিয়নের জন্য। তামিল ছবি আমারানের জন্য রাজকুমার পেরিয়াস্বামী সেরা পরিচালকের পুরস্কার পেতে চলেছেন। অন্যদিকে তেলেগু ছবি কালকি 2898 এডি সেরা জনপ্রিয় বিনোদনমূলক চলচ্চিত্র নির্বাচিত হয়েছে। সতন বীর সাভারকার ছবির পরিচালক হিসেবে রণদীপ হুডা সেরা নবগত পরিচালকের পুরস্কার পেতে চলেছেন। অকাহিনী চিত্র বিভাগে আনন্দেল রায় স্ট্যাচু অফ ইউনিটি একতাকা প্রতীক ছবির জন্য সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন। এই বিভাগে সেরা নবাগত পরিচালকের পুরস্কার প্রদান করা হবে রবিরাজ মুর্মুকে তাঁর সাঁওতালি ছবি আঙ্গানের জন্য। সেরা বাংলা চলচ্চিত্রের পুরস্কার পাচ্ছে অঞ্জন দত্ত পরিচালিত চালচিত্র এখন ছবিটি। প্রবাদ প্রতিম পরিচালক মৃণাল সেনের প্রতি শ্রদ্ধার্ঘ এই ছবিটি।
1: Script, direction and gimmicks by Kunal Sen.
0: যৌথভাবে সেরা শিশু শিল্পীর সম্মান জিতেছে বাংলা ছবি সৌরভ আলোধি পরিচালিত অঙ্ক কি কঠিনের তিন খুদে শিল্পী ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায় তপময় দেব এবং গীতশ্রী চক্রবর্তী। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ নতুন দিল্লিতে নবম ভারত আন্তর্জাতিক জল সপ্তাহ ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ওয়াটার উইক 2026-এর উদ্বোধন করবেন। জলবায়ু সহনশীল জল ব্যবস্থাপনা বিষয়ের উপর ভিত্তি করে 5 দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জলশক্তি মন্ত্রক জানিয়েছে, এই আন্তর্জাতিক সম্মেলনে অংশীদার দেশ হিসেবে নেদারল্যান্ডস ও জার্মানি এবং 14টি রাজ্য যোগ দেবে। এর অঙ্গ হিসেবে চলতি মাসের 25 তারিখ পর্যন্ত একটি প্রদর্শনীরও আয়োজন করা হবে। এর পাশাপাশি দ্বিতীয় আন্তর্জাতিক ওয়াশ সম্মেলন 2026-এর আয়োজন করা হচ্ছে। সহজলভ্য পানীয় জল, নিকাশি পরিকাঠামো, যথাযথ স্বাস্থ্যবিধি, জনস্বাস্থ্য সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মাদক বিরোধী টাস্কফোর্স এনটিএফ এর প্রধানদের তৃতীয় জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। মাদক নিয়ন্ত্রণ ব্যুরো এনসিবি দুদিনের এই সম্মেলনের আয়োজন করছে। নেশার কুপ্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে এই সম্মেলন গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠবে। সম্মেলনের মূল ভাবনা যৌথ সংকল্প, অভিন্ন দায়িত্ব। স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, শ্রী শাহ মাদকের বিরুদ্ধে সচেতনতার প্রসারে একটি টেলিভিশন কমার্শিয়ালের আনুষ্ঠানিক প্রকাশ করবেন। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর সংক্রান্ত 13টি মামলার আজ সুপ্রিম কোর্টে একযোগে শুনানি হওয়ার কথা। রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ব্যক্তিদের আবেদনের দ্রুত নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশন বিচার বিভাগ

0: ট্রাইব্যুনালের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। আজকের শুনানিতে ট্রাইব্যুনালের সংখ্যা বৃদ্ধির প্রয়োজনীয়তা সম্পর্কে কমিশন শীর্ষ আদালতকে অবহিত করবে বলে মনে করা হচ্ছে। জনসেবা থেকে দেশ সেবায় মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখে 2046 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। এই বিশেষ পর্বে জনসেবা, সুশাসন এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে কিভাবে উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই চিত্রই তুলে ধরা হবে। আজকের বিষয় স্বচ্ছ ভারত অভিযান, একটি প্রতিবেদন।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে 2014 সালে শুরু হওয়া স্বচ্ছ ভারত মিশন পরিচ্ছন্নতাকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য ও সামাজিক আন্দোলনে পরিণত করেছে। স্বচ্ছ ভারত মিশনের আওতায় দেশে 12 কোটিরও বেশি গৃহস্থালী শৌচাগার ইতোমধ্যেই নির্মাণ করা হয়েছে। স্বচ্ছ ভারত মিশনকে জন আন্দোলনে পরিণত করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অংশগ্রহণও বিশেষভাবে উল্লেখযোগ্য। কোল ইন্ডিয়ার বোর্ড অব ডিরেক্টরের পূর্বতন সদস্য সুব্রত চৌধুরী মনে করেন, 2047 সালে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে স্বচ্ছ ভারত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
2: স্বচ্ছ ভারতের সহায়তায় ভারতবর্ষে অনেক উন্নতি হয়েছে। যে ম্যাসিভ একটা প্রজেক্ট, সেই প্রজেক্টের ফলাফল আমরা পেতে শুরু করেছি। আগামী দিনে সারা ভারতেই শৌচালয় সবার জন্য হয়ে আসবে এবং সমস্ত রেলওয়ে স্টেশন, এয়ারপোর্ট আজকাল ঝকঝক টকচকে করছে। আগামী স্বচ্ছ ভারত প্রকল্প আমাদের দেশকে বিকশিত ভারত করার জন্য একটা ভীষণ রকমের গুরুত্বপূর্ণ অংশ নিতে থাকবে।
1: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: আজকের প্রসঙ্গে এবারের বিষয়, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি 2026। বিশিষ্ট বন্যপ্রাণ বিশেষজ্ঞ, চিকিৎসক ও পরিবেশবিদ শিবাজী ভট্টাচার্যর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণীর সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 27 সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভার অধিবেশনে বিভিন্ন দেশের বিদেশমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে কথা বলেছেন। ফ্রান্সের বিদেশমন্ত্রী জন নোয়েল ব্যারোর সঙ্গে বৈঠকে ইউক্রেন সমস্যা, বহুপাক্ষিক বিভিন্ন বিষয়, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কারের বিষয়ে কথা হয়েছে। ইকুয়েডরের বিদেশমন্ত্রী রবার্ট কুরির সঙ্গে বৈঠকে অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত করা, জ্বালানি এবং ফার্মাসিউটিক্যাল বহুপাক্ষিক মঞ্চে সহযোগিতা বৃদ্ধি ইত্যাদি বিষয় নিয়ে মত বিনিময় করেন শ্রী জয়শঙ্কর। স্লোভাকিয়ার বিদেশমন্ত্রী জুরাজ ব্লানার সঙ্গেও কথা বলেন তিনি। হাঙ্গেরির উপ প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী অনিতা ওরবানের সঙ্গেও বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী। অধিবেশনের ফাঁকে ডক্টর জয়শঙ্কর হাঙ্গেরির উপ প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী অনিতা ওরবানের সঙ্গে বৈঠক করেন ভারতের বিদেশমন্ত্রী। অধিবেশনের ফাঁকে ডক্টর জয়শঙ্কর সুইজারল্যান্ডের বিদেশমন্ত্রী ইগনাজিও ক্যাসিস এবং নাউরুর প্রেসিডেন্ট ডেভিড এডিয়াং এর সঙ্গে বৈঠকে ভারত ইএফটিএর বাণিজ্যিক ও অর্থনৈতিক চুক্তি কার্যকর হওয়ার পর দুপক্ষের অর্থনৈতিক সম্পর্কের অগ্রগতির বিষয়টি পর্যালোচনা করেন। ব্রিটেন ইরান সমর্থিত হুতিদের হামলা প্রতিহত করার জন্য সৌদি আরবকে সীমিতভাবে সমর্থন করতে সম্মত হয়েছে। ইয়েমেনের সব থেকে জন অধ্যুষিত অঞ্চলই হুতিদের নিয়ন্ত্রণে, তারা সৌদি আরবের ওপর আক্রমণ জোরদার করেছে। তাই রিয়াদের অনুরোধে ব্রিটেন এই সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে। আগামী দিনে সেখানে ব্রিটেন একটি ভয়েজার বিমান মোতায়েন করবে। এর আগে চলতি বছরের গোড়ায় ব্রিটেন সৌদি আরবে আকাশপথে একটি প্রতিরক্ষা ব্যবস্থাও চালু করে যা তাদের ইরানের ক্ষেপণাস্ত্র হানা থেকে নিরাপত্তা দিতে সহায়ক হবে। ব্রিটেনের প্রধানমন্ত্রী অ্যান্টি বার্নহাম বলেছেন, এই সহযোগিতা অবশ্য সীমিত সময়ের জন্যই হবে, তা পর্যালোচনার পর তারা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন। ইরানের উপর অর্থনৈতিক চাপ বাড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সতর্ক করেছে, আগামীকাল থেকে আন্তর্জাতিক আকাশসীমায় ইরানের বিমান চলাচল বন্ধ হয়ে যেতে পারে। আমেরিকার এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে বিশ্বজুড়ে আগামীকাল থেকে ইরানের সব এয়ারলাইন্স বন্ধ হয়ে যাবে। কোনো দেশের কোম্পানি ইরানকে জ্বালানি সরবরাহ বা বিমান অবতরণের সুবিধা প্রদান করলে বা টিকিট বিক্রি করলে তারাও মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়বে। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব পুণ্যশলী শ্রীবাস্তব বলেছেন, আয়ুষ্মান ভারত, ডিজিটাল মিশন ও আভা আইডি এবং আধার পরিচালিত স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে দেশের ডিজিটাল পরিকাঠামো উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছে। নিউ ইয়র্কে গ্রাউন্ডিং দ্য ফ্রন্টিয়ার, আ গ্লোবাল সাউথ এআই ফ্রেমওয়ার্ক বিষয়ক আলোচনায় তিনি দক্ষিণ বিশ্বের উন্নয়নশীল দেশগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে উন্নত প্রযুক্তির ব্যবহারে ভারতের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। ঝাড়খণ্ডের লোক সংস্কৃতি ও প্রকৃতি পূজার অন্যতম প্রধান উৎসব করম রাজ্য জুড়ে উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হচ্ছে করম উৎসবকে ফসল রক্ষা, প্রকৃতির প্রতি শ্রদ্ধা এবং ভাই বোনের মধ্যে অটুট বন্ধনের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। এদিকে করম পূজা উপলক্ষে আজ পূর্ণাঙ্গ ছুটি ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিম মধ্য এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরের উপর সৃষ্ট সুস্পষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী চব্বিশ ঘণ্টাটি আরও ঘনীভূত হয়, অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ধীরে ধীরে তা পশ্চিম মধ্য উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হবে। আগামীকাল গভীর রাত বা বৃহস্পতিবার সকালের মধ্যে এটি অতি গভীর নিম্নচাপ হিসেবে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম এবং ওড়িশার গোপালপুরের মধ্য দিয়ে স্থলভাগ অতিক্রম করতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে ভারত আজ ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে। জাপানের নিশিনে এই খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 10:30। বাংলাদেশকে 114 রানে হারিয়ে ভারত ফাইনালে ওঠে। এদিকে এশিয়ান গেমসে পুরুষদের ব্যাডমিন্টনে কোয়ার্টার ফাইনালে ভারত আজ জাপানের মুখোমুখি হবে। এই ম্যাচে জিতলে একটি পদক নিশ্চিত করবে ভারত। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন। নতুন দিল্লিতে আজ নবম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ওয়াটার উইক 2026 উদ্বোধন করবেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। খবর শেষ হলো, পরের খবর 10:10।
3: আকাশবাণী কলকাতা, জেলা চিঠি। পূর্ব বর্ধমান থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তনুশ্রী বন্দ্যোপাধ্যায়। শস্যকোলা পূর্ব বর্ধমানে এখন আমনের মরশুম। এবারে 4 লক্ষ হেক্টরের বেশি জমিতে আমন চাষ হয়েছে। আদিগন্ত বিস্তৃত মাঠে এখন যেন সবুজ গালিচা পাতা, আর কিছুদিন পরেই শুরু হবে আমনের ফলন। চাষিরা এখন ব্যস্ত ধান পরিচর্যার কাজে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 76তম জন্মদিন।
4: यो आकाशवाणी खरसाङ हो, प्रादेशिक समाचार सीमा क्षेत्रीबाट सुन्नुहोस्। निर्वाचन आयोगले पश्चिम बंगालमा न्यायाधिकरणहरूको संख्या बढाउने योजना बनाइरहेको छ, ताकि विशेष गहन पुननिरीक्षण प्रक्रियाको क्रममा मतदाता नामावलीबाट हटाइएका व्यक्तिहरूको आवेदनहरूको शीघ्र निपटान सुनिश्चित गर्न सकियोस्। राज्यमा हाल 19 न्यायाधिकरण छन्। हाम्रा संवाददाता अनुसार आयोगले आज सर्वोच्च अदालतलाई राज्यको प्रत्येक लोकसभा निर्वाचन क्षेत्रका लागि एउटा न्यायाधिकरणको साथ यो संख्या बढाएर कम्तीमा 42 पुर्याउनु पर्ने सम्भावना छ। सर्वोच्च अदालतले आज मतदाता नामावलीको एसआईआरसँग सम्बन्धित 13 याचिकामा सुनवाई गर्दैछ। सुनवाईको क्रममा निर्वाचन आयोगले अदालतलाई थप न्यायाधिकरणको आवश्यकताबारे बताउनु सक्नेछ। केन्द्र सरकारले पश्चिम बंगालमा मत्स्यपालन क्षेत्रको विकासका लागि 9 करोड़ रुपियाँ स्वीकृत गरेको छ। यसबाहेक सुक्खा प्रभावित क्षेत्रमा 6 अमृत सरोवर निर्माण गर्न पनि स्वीकृति दिएको छ। केन्द्रीय मत्स्यपालन, पशुपालन र दुग्ध विकास मन्त्री राजीव रञ्जन सिंह र पश्चिम बंगालका मुख्यमन्त्री शुभेन्दु अधिकारीले हिजो कोलकातामा आयोजित समीक्षा बैठकपछि यो जानकारी दिनुभएको हो। बैठकमा सुन्दरवन लगायत तटीय क्षेत्र र उत्तर बंगालको चिसो पानीमा माछा पालनको प्रवर्धनका बारेमा छलफल भएको थियो। किसान क्रेडिट कार्ड अन्तर्गत मछुवाहरूलाई अधिक ऋण प्रदान गर्ने र प्रधानमन्त्री मत्स्य सम्पदा योजनाको लाभ प्रदान गर्ने विषयमा पनि विचार गरिएको थियो। केन्द्रीय मन्त्रीले बताउनुभयो, पश्चिम बंगाल देशको दोस्रो सबैभन्दा ठूलो माछा उत्पादक राज्य हो। उहाँले भन्नुभयो, केन्द्र सरकारले पश्चिम बंगाललाई देशको मुख्य माछा उत्पादक राज्य बनाउनको लागि सहयोग जारी राख्नेछ। हिजो दार्जीलिङमा भारतीय जनता पार्टीको सांगठनिक बैठक आयोजित गरिएको थियो। बैठकको अध्यक्षता पीडब्ल्यूडी र पीएचई विभागका मन्त्री अजय कुमार पोद्दारको अध्यक्षतामा सम्पन्न भएको थियो। यस बैठकमा सांसद राजु विष्ट पनि उपस्थित रहेका थिए। यस क्रममा पार्टीद्वारा सञ्चालित सेवा संकल्प अभियान अन्तर्गत विभिन्न गतिविधिहरूको पनि समीक्षा गरिएको थियो। बैठकमा मन्त्री पोद्दारले सार्वजनिक जीवनमा पार्टी कार्यकर्ताको भूमिकामा जोड़ दिनुभयो। उहाँले कार्यकर्ताहरूलाई जनताको हितका लागि निश्वर थपाउली काम गर्न आग्रह गर्नुभयो। उहाँले जनताका समस्या सरकारसम्म पुगोस् र सरकारी योजनाहरूको लाभ आम जनतासम्म पुगोस् भन्नका लागि मजदूरहरूले जनता र सरकार बीच पुलको भूमिका खेल्नुपर्ने बताउनुभयो। बैठकले क्षेत्रको द्रुत विकास र भ्रष्टाचार मुक्त पहाड़का लागि काम गर्नुपर्नेमा पनि जोड़ दिनुभएको छ। भारत सरकारको सेवा संकल्प अभियान सेवा मेरो योगदान एवं श्रमदान हिजो रेलिङ ग्राम पञ्चायतद्वारा पालन गरियो।

0: এখন শুনবেন ডুয়ার্স ডায়েরি, সাপ্তাহিক বিশেষ বিশেষ কিছু রেডিও প্রতিবেদন নিয়ে শুরু হচ্ছে ডুয়ার্স ডায়েরি। সোমবার 21 সেপ্টেম্বর সশস্ত্র সীমাবলের শিলিগুড়ি ফ্রন্টিয়ারের তত্ত্বাবধানে ফুটবল প্রতিযোগিতা 2026-এর সূচনা করা হলো, যেখানে সশস্ত্র সীমাবলের মুখ্যালয়ের জওয়ান খেলোয়াড়রা অংশ নিতে এসেছিলেন ভারতের বিভিন্ন প্রান্ত থেকে। এই অনুষ্ঠান নিয়ে আইজি বন্দন সাক্সেনা বলেন,
1: আজ কা জো কার্যক্রম হ্যায় ও অন্তর সীমান ফুটবল প্রতিযোগিতা 2026 জিসকি জিম্মেদারি শিলিগুড়ি কন্ট্রি কো দি গই থি, আজ উসকা ওপেনিং সেরেমনি থা অর উসকে লিয়ে পদ্মশ্রী শ্রী ভাইচুং ভুটিয়া পূর্ব কাপ্তান ভারতীয় ফুটবল মুখ্য অতিথি থে। আমি উনকা শুক্রগুজার হুম কি উনহোনে আপনে মহত্বপূর্ণ অর বিজি সময় মে সে সময় নিকাল কর হমকো দিয়া অর ইস কার্যক্রম কি শোভা বনাই বড়াই। আর ইসমে মে ইয়ে কেনা চাহুঙ্গা কি ইসমে কুল পুরুষ বর্গ মে 9 ম্যাচেস খেলে যায়েঙ্গে, জিসমে লিগ ম্যাচেস সেমিফাইনাল অর ফাইনাল হ্যায়, অর পহলি বার জো হ্যায় মহিলা টুর্নামেন্ট কা ভি অর্গানাইজ কিয়া হ্যায়। ইসমে হামারি দো টিমে হ্যায় জিসমে গঙ্গা অর ব্রহ্মপুত্র দো টিমস হ্যায়, গঙ্গা মে রানীখেত লখনউ অর পটনা পেন্টার কি টিমে হ্যায়, অর দূসরা জো ব্রহ্মপুত্র হ্যায় উসমে শিলিগুড়ি গুয়াহাটি অর তেজপুর কি খিলাড়ি হ্যায় জো ইয়ে টিম কো রিপ্রেজেন্ট করেঙ্গে। ইয়ে লিগ ম্যাচ বেসিস পে খেলা যায়েগা, বেস্ট অফ 3 কা হোগা ইসমে, অর ইয়ে পহলি বার হ্যায় কি ইস প্রকার মহিলা সশক্তিকরণ অর সমানতা কে লিয়ে জো ইয়ে ইস তরহ কা মহিলা কা ফুটবল কা পহলি বার আয়োজন হুয়া হ্যায়। ইয়ে হামারে লিয়ে বহুত সৌভাগ্য কি বাত হ্যায় কি হামারে কো ইসকি জিম্মেদারি দি অর উম্মীদ করতে হ্যায় কি আগে ভি কন্টিনিউ করেগা। অর ইসকে অতিরিক্ত অলরেডি হামারে জো পুরুষ কি ফুটবল টিম হ্যায় অর জো মহিলা টিম হ্যায় দোনো জো সেন্ট্রাল টিমস হ্যায় ও ইয়হীঁ পর কেন্দ্রিত হ্যায় ইয়হীঁ পে একত্রিত হ্যায় অর লাগাতার প্র্যাকটিস কর রহি হ্যায় দেশ মে ভি অর বিদেশ মে ভি। হামারি জো খিলাড়ি হ্যায় ও আপনা নাম ইয়ে হামারে জো কোচ হ্যায় ও কোচেস উনকো কোচ করতে হ্যায়, উসকে আলাভা সময় সময় পর হাম দূসরে কোচেস কো ভি ইনভাইট করতে হ্যায় জো আতে হ্যায় অর হামারে কোচেস কো ফাইনাল পয়েন্টস বতা কর জাতে হ্যায়, ক্যাম্পস ভি হাম লাগাতে হ্যায় অর জিতনে ভি লোকাল টুর্নামেন্ট হোতে প্ল্যান করতে হ্যায়, চাহে ও পশ্চিম বঙ্গাল মে হো ইয়া কহি ভি কন্ট্রি মে হো, তো ইনকো হাম পার্টিসিপেশন কে লিয়ে ভেজতে হ্যায় কি জিসসে কি ইনকা জ্যাদা সে জ্যাদা এক্সপোজার হো সকে অর আচ্ছি টিম কে সাথ খেলনে কা উনকো অনুভব হো সকে অর ও কিসি ভি টিম সে খেলনে কে লিয়ে তৈয়ার হো।
2: ন্যাশনাল মে ভি তো ইয়ে দো
1: প্রমোট হুয়ে জা সকে, বিলকুল বিলকুল, ইসমে হামারি তরফ সে টুর্নামেন্ট ভি খেলতে হ্যায়, হামারি জো মহিলা খিলাড়ি হ্যায় অর বিভিন্ন জো ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট হোতে হ্যায় উসমে ভি জাকর ওয়াহাঁ পর খেলতি হ্যায় অর উসকা নাম কামা রহি হ্যায়। মহিলা কা ভি তক টুর্নামেন্ট নেই হোতা থা ও ইস বার সম্মিলিত কিয়া গয়া, উসকে অতিরিক্ত হামারে পাস ইয়াহাঁ পর উনকো অ্যারেঞ্জমেন্টস হ্যায় রহনে কে লিয়ে, উনকে খানে পিনে কা রহনে কা ধ্যান দিয়া জাতা হ্যায় অর উনকো বেস্ট পসিবল উনকো সুবিধাঁয় ফেসিলিটি দি জাতি হ্যায় অর উনকো কিসি প্রকার কি ডিউটি মে নেই লাগা জাতা হ্যায় জিসসে কি ও আপনে খেল মে একাগ্রতা রাখতে হ্যায় অর ও আপনা বেস্ট প্রদর্শন করে।
0: এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় প্রাক্তন আন্তর্জাতীয় দলের ক্যাপ্টেন বাইচুং ভুটিয়া, তিনি তার মতামতে জানান,
3: আর্মি কা জেসে একাডেমিজ ভি পুলিশ ফোর্স মে ভি আ জায়েঙ্গে তো মুঝে লাগতা হ্যায় কি ডেফিনেটলি ইন্ডিয়ান স্পোর্টস এন্ড ফুটবল কা কুছ আগে আচ্ছা হোনে কা পুরা চান্সেস হ্যায়। আবি নয়া ডেফিনেটলি সোচ রহে হাম সিলগুড়ি মে হামারা নকসলবাড়ি মে হামনে ফুটবল একাডেমি তৈয়ার কর রহা হুম, কাফি 6 মহিনে 1 সাল কে আন্দর তৈয়ার হোগা অর হামারে কাফী ইধর এনজিওস জো মিলকে কাম কর রহা হ্যায় স্পোর্টস মে লেকে ফুটবল মে লেকে অর অন্য অন্য সোশ্যাল ওয়ার্ক মে অলরেডি হাম কমিটেড হ্যায় হামারা এনজিও জো ACT অ্যাসোসিয়েশন ফর কনজারভেশন ফর ট্যুরিজম অর স্পোর্টস কা কাম কর রহা হ্যায় অর একাডেমি ভি বন রহা হ্যায়, তো মুঝে উম্মীদ হ্যায় কি ইয়ে নর্থ বেঙ্গল স্পেশালি নর্থ বেঙ্গল সিকিম ক্ষেত্র মে হাম লোগ কাফী স্পোর্টস কো প্রমোট কর সকতে হ্যায়। ইস স্টাইল সে আপ সীমা সড়ক সে বন কা ভি বর্ডার এরিয়া সে কাম করনা হ্যায় তো এক তা কোঅর্ডিনেশন কমিউনিকেশন মিলকে হি কাম করনা হ্যায়, ये बहुत उत्साह मिलेगा काफी यंग जनरेशन को टूर्नामेंट देख के इनकरेजमेंट आ रहा।
0: রবিবার 20 সেপ্টেম্বর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল উত্তরবঙ্গ প্রান্তের ভারতীয় ইতিহাস সংকলন সমিতির জাতীয় স্তরের অধিবেশন, যেখানে ভারতীয় ইতিহাসের পুনর্নির্মাণের ওপর জোর দেন ডক্টর বালমুকুন্দ পাণ্ডে। তিনি অখিল ভারতীয় ইতিহাস সংকলন যোজনা সংগঠন সচিব, তিনি তার মতামত প্রকাশ করে বলেন,
4: আবি ভারত কা ইতিহাস জো লিখা গয়া হ্যায় ও ইউরোসেন্ট্রিক হ্যায়, ইউরোপ কে দৃষ্টি সে লিখা গয়া হ্যায়, ভারত কা ইতিহাস ভারত কে দৃষ্টি সে লিখনা ইয়ে ইতিহাস সংকলন যোজনা কা विचार है, जिसमें भारत के सोल्जर्स, भारत के जो प्रतिरोध किया लोगों ने, जिसके कारण से भारत बचा हुआ है, वह इतिहास हमारे सामने आना चाहिए। अभी तक जो इतिहास है वो आक्रमणकारियों का इतिहास है, लूटमार का इतिहास है, और केवल पॉलिटिकल हिस्ट्री है। हिस्ट्री कल्चरल और सोशल हिस्ट्री होना चाहिए, जिससे देश के जो सारे व्यवस्थाएं हैं, जो आर्थिक है, सामाजिक है, राजनीतिक है, सांस्कृतिक है, वो सारी व्यवस्थाएं इतिहास में आवे। इतिहास ऐसा होना चाहिए देश का जिससे देश के अंदर स्वाभिमान का निर्माण हो। अभी तक जो हमारा इतिहास है उसमें हम केवल अपमान ही देखते हैं, उसने आया मारा, उसने लूटा, उसने पीटा, यही देखते आए हैं। भारत के

0: বিশ্ববিদ্যালয় থেকে গবেষক অধ্যাপকরা এখানে এসেছিলেন ইতিহাসে, ইতিহাসের বাইরেও অনেকে এসেছিলেন যারা ইতিহাস নিয়ে ভারতীয় দৃষ্টিকোণ থেকে ইতিহাস চর্চা করতে চান বা করেন। এবং আগামী দিনে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যে শুধু উত্তরবঙ্গ নয় সারা ভারতবর্ষের যে একটা মানে সামগ্রিক যে কম্প্রিহেন্সিভ যে হিস্ট্রি সেটা ভারতীয় দৃষ্টিকোণ থেকে, অর্থাৎ যেটাকে আমরা ইন্ডোলজিক্যাল স্টাডিজ বলি, সেই দৃষ্টিকোণ থেকে ইতিহাস চর্চা, সেই সেই উদ্দেশ্য নিয়ে আমাদের আজকের এই ন্যাশনাল কনভেনশন।
1: এই অনুষ্ঠানে উপস্থিত প্রফেসর ডক্টর প্রশান্ত সরকার তার মতামতে জানান।
2: আমি ডক্টর প্রশান্ত সরকার, আমি কর্মসূত্রে কাশিয়ান কলেজে হিন্দি বিভাগে অ্যাসোসিয়েট প্রফেসর, আর আমি সংগঠন ABRSM অর্থাৎ অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ উচ্চশিক্ষা পশ্চিমবঙ্গ, তার আমি জেনারেল। আজকে আলোচনা বিষয়গুলো চলছে যে ইতিহাস, ভারতীয় ইতিহাস, যেখানে ভারতের সমস্ত আমরা জানি ভারতের অনেক কমিউনিটি, অনেক কালচার, অনেক ভাষা, অনেক বিবিধতা আছে, কিন্তু সেটাকে বর্তমান ইতিহাসের মধ্যে প্রতিফলিত হয় না। সেই জন্য ইতিহাস পুনর্লেখনের যে কথা উঠছে, ইতিহাস তখনই পূর্ণ হবে যখন সমস্ত কমিউনিটির যে লড়াই ছিল, ভারতবর্ষের যে লড়াই ছিল এবং ভারতীয় সেখানে দর্শন থেকে সংস্কৃতি থেকে কালচার থেকে শুরু করে ভাষা সমস্ত কিছু, এবং তার সঙ্গে অবশ্যই এই ইংরেজের বিরুদ্ধে যে লড়াই, কার্শিয়াং থেকে শুরু করে দার্জিলিং হিলসের মধ্যে অনেক ছোটো ছোটো ঘটনা আছে, সেখানে নেতাজি ওখানে আত্মগোপন করেছিলেন। তো এই যে দার্জিলিং পাহাড়ের ইতিহাস, ওখানকার লোকাল ইতিহাস, ইংরেজের সঙ্গে সেই সময় অনেক আনসান হিরোস যারা ভারতের জন্য লড়াই করেছেন, ভারত মাকে স্বাধীন করার জন্য, তো সেই সবগুলো উঠে আসবে, সত্যিকার ইতিহাস উঠে আসুক, এই নিরিখেই যে কাজ চলছে ইতিহাসের যে পুনর্লেখন। ভারতবর্ষের যেটা বলা হচ্ছে ইতিহাস মানে শুধু কোনো একটা শুধু দিল্লি বা কলকাতা কেন্দ্রে নয়, উন্নত ভারতীয় ভারতীয়ত্ব এবং ভারতের জনমানসের ইতিহাস হবে, তার প্রতিফলিত হবে। তো সেই নিরিখ নতুন করে যে ইতিহাস লেখার জায়গা, সেই জন্য প্রান্তিক যে বিষয়গুলো অবশ্যই উঠে আসবে, তার প্রকৃত ইতিহাস তুলে নিয়ে আসাই হচ্ছে এই ইতিহাসের যে ইতিহাস সংকলনে যে আজকে সেমিনারের আয়োজন, তারই মেন উদ্দেশ্য।
1: এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন। তিনি উত্তরবঙ্গের না বলা ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার অনুরোধ জানান।
3: এখানটা ইতিহাস সংকলন সমিতি যে ন্যাশনাল কনভেনশন হচ্ছে, আর সেখানটাতেই আমি এসেছিলাম, ওনারা আমন্ত্রণ জানিয়েছিলেন, এবং আমাদের যে অতীত ইতিহাস, গৌরবের ইতিহাস, সেগুলোকে হয়তো আমাদের আগে যে সমস্ত শাসক দলেরা ছিল বা যে সমস্ত অন্যান্য দেশ থেকে আসা যারা আমাদের দেশকে পরাধীন করে রেখেছিল, সে ইংরেজের আমল হোক বা তার আগে মুঘল আমল হোক, তারা সেই সময়তে আমাদের ইতিহাসগুলোকে একটু ছোটো করে দেখা বা আমাদের গৌরবের কাহিনীগুলোকে না বলা, সেগুলো তারা করেছিল। তো নিশ্চিত আমরা এখন চাইবো যে আমাদের দেশের এই জন্য বিভিন্ন জায়গার যে সমস্ত আমাদের মহাপুরুষেরা ছিল, রাজারা ছিল, অন্যান্য বীরেরা ছিল, যারা দেশের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য তারা নিজেদের মহান বল প্রয়োগ করে প্রতিরোধ করেছিল, হয়তো অসম প্রতিরোধ ছিল, সেই সমস্ত রাজাদের ইতিহাস, সেই সমস্ত বীরেদের ইতিহাস, স্বাধীনতা সংগ্রামী অনেক আছে যারা, যাদের হয়তো আমরা এখনো চিনি না বা যাদের ইতিহাস আমরা পড়তে পারি না, তো সেই ধরনের ইতিহাস যাতে উঠে আসে, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এবং আমাদের বর্তমান সমাজের যারা রয়েছেন তারা যেন জানতে পারে যে প্রকৃত ইতিহাসটাকে, অনেক ভুল ইতিহাস আমাদের এই বইয়ে পড়ানো হয়, তো সেইটাকে, সেই ভুল ব্যক্তিটাকে সরিয়ে যাতে যথার্থ ইতিহাস, সত্য ইতিহাস যাতে প্রকাশিত হয়, সেই কথাই আমি আজকে বলেছি।
1: কারণ জেনজিদের মধ্যে আপনি খুব পপুলার আমাদের উত্তরবঙ্গে, অভিভাবক হিসেবে আপনি কিভাবে গাইড করেন?
3: এরকম কিছু বিষয় নেই, আমরা সবাই আমাদের নিজের দায়িত্ব পালন করি, নিজেদের কাজটা করি। হ্যাঁ, এখানটা তো এই ধরনের যে দাবি যেটার কথা আপনি বললেন, নিশ্চিতভাবে আমরাও যদি সরকারে বলতে, আমরা ক্যাবিনেট মিটিংয়ে বলবো বা উচ্চশিক্ষা মন্ত্রীকে আমরা বলবো যে এই ধরনের কোনো যদি অসুবিধা কারো হয়ে থাকে, তাহলে নিশ্চিতভাবে তার যাতে সমস্যার সমাধান হয় সেটা আমরা বলবো, এবং সবাই, বেশিরভাগ ছাত্রছাত্রী যাতে সেই গবেষণার সুযোগটা পান, আর সেই ব্যাপারটা আমরাও দেখবো। যারা মানে ইতিহাস জানার জন্য যারা আছেন, যারা গবেষণা করতে চান, তারা যাতে সরকারি সুযোগ সুবিধা পান, সেটা থেকে যাতে কোনো মতে বঞ্চিত, সেই ব্যাপারটা আমরা দেখব। এটা পুরো উচ্চশিক্ষা বিষয় দপ্তরের বিষয়, তারা নিশ্চিতভাবে সেই বিষয়গুলো।
1: গত 7ই সেপ্টেম্বর সোমবার পরিবেশ সংরক্ষণ, সঠিক বজ্রের ব্যবস্থাপনা এবং প্লাস্টিক বজ্রের পুনর্ব্যবহারের গুরুত্ব সম্পর্কে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে আলিপুরদুয়ারে উত্তরবঙ্গ বিজ্ঞান ভারতীর উদ্যোগে প্রকৃতি মিত্রম কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির অংশ হিসেবে 7টিরও বেশি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের নিজ নিজ নোডাল শিক্ষকদের সঙ্গে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এই কর্মসূচিতে। এই কর্মসূচি বিষয়ে শিক্ষক গৌতম দেবনাথ জানান,
4: আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে প্লাস্টিক মুক্ত পরিবেশ তৈরি করা, এবং তার জন্য স্টুডেন্টরা যে হাউস হোল্ড যে প্লাস্টিক সিঙ্গেল ইউজ প্লাস্টিক ড্রাই প্লাস্টিক ক্যারি করে স্কুলে আনবেন এবং স্কুল থেকে আমরা রিসাইকেলের জন্য পাঠাবো এবং সেটা মান্থলি আমরা রিসাইকেলের ব্যবস্থা করব এবং রিসাইকেলের পরে যারা স্টুডেন্টরা পার্টিসিপেট করবেন তারা মান্থলি যেটা এবং কোয়ার্টারলি এবং অ্যানুয়ালি তাদের ফেলিসিটেশনের ব্যবস্থা থাকবে এবং তাদের অ্যানুয়াল পারফরমেন্সের ভিত্তিতে যে বেস্ট স্টুডেন্টদের নিয়ে এডুকেশনাল টুরের ব্যবস্থা করব এই এই নিয়েই প্রোগ্রামটা ছিল এবং এই প্রোগ্রামটা আমরা সকলে মিলে ইনোগ্রেশন পার্টিসিপেট করে সুন্দরভাবে আমরা সেটা করলাম এবং আমাদের যে টিচাররা উপস্থিত ছিলেন এবং স্টুডেন্টরা সকলে উৎসাহ দেখিয়েছেন এবং প্রোগ্রামটা সর্বোত্তমভাবে সহযোগিতা করেছে।
5: স্কুলে যে বাচ্চারা বা ছাত্রছাত্রীরা যে জল নিয়ে আসে বা টিফিন নিয়ে আসে সেগুলো অনেক সময় প্লাস্টিকের বোতল হয় প্লাস্টিকের বক্স হয়
4: আমরা
5: সেইগুলোকে রিপ্লেসমেন্টের কিছু ব্যবস্থা করেছি।
4: আমরা প্রথমে ছাত্রদের মধ্যে যে প্লাস্টিক বা সিঙ্গেল ইউজ প্লাস্টিক বিশেষ করে যে ক্ষতি করে যে মাইক্রোপ্লাস্টিক তৈরি হচ্ছে সেটা সম্বন্ধে বাচ্চাদের আমরা অ্যাওয়ারনেস করছি এবং তারা ভবিষ্যতে বাচ্চাদের মধ্যে দেখা গেছে কথা বলে তারা যত তাড়াতাড়ি সম্ভব তারা প্লাস্টিক এর টিফিন বক্স এবং প্লাস্টিক জলের বোতল বর্জন করবে তারা শপথ নিয়েছে এবং পরবর্তীকালে যারা প্লাস্টিক এর টিফিন বক্স এবং প্লাস্টিক ওয়াটার বোতল সম্পূর্ণরূপে ব্যবহার বন্ধ করে দিবে এরা স্টুডেন্টরা শপথ নিয়েছে।
5: তার পরিবর্তে ওরা কিসে জল আনবে আপনারা কিছু আইডিয়া দিয়েছেন? না
4: আমরা অবশ্যই দিয়েছি ওরা যে আমাদের যে স্টিল মানে স্টেনলেস স্টিলের বোতল অথবা কপার বোতল এর ব্যবস্থা করবে এবং কিছু কিছু ক্ষেত্রে যেটা পসিবল না হলে যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক নয় যেগুলো যারা সেগুলো প্রথমে ইউজ করবে এবং যাদের বাড়ি থেকে আস্তে আস্তে তারা ইউজ করবে বলেছে মেনলি স্টিল বোতল স্টিলের বোতল এবং গ্লাস বোতল। গ্লাস বোতল স্কুলের ক্ষেত্রে একটু অসুবিধা হবে ক্যারি করা তবে স্টিল বোতলই সবাই আমরা স্টেনলেস স্টিলের বোতলটাই প্রেফার করছি। এখন বর্তমানে বাজারে কি প্লাস্টিক বাইরের দিকে হয়তো প্লাস্টিক পোর্ট থাকে কিন্তু ভিতরে স্টেনলেস স্টিলের পোর্ট থাকে সেই বোতলগুলো ব্যবহার করবে আর টিফিন বক্স তারা 100% ব্যবহার করবে। বাচ্চাদের যে প্লাস্টিক সম্বন্ধে যে একটা মাইক্রোপ্লাস্টিক যে সবসময় প্লাস্টিক থেকে বেরোচ্ছে এবং কসমেটিক্স থেকে প্লাস্টিক মাইক্রোপ্লাস্টিক বেরোচ্ছে সেই সম্বন্ধে বাচ্চাদের অবগত করা হয়েছে বাচ্চারা বুঝেছে এবং বাচ্চারা আগামী দিনে প্লাস্টিক যতটা সম্ভব ব্যবহার বন্ধ করবে আশা দিয়েছে আমাদের।
1: আজকের ডুয়ার্স ডায়েরি এই পর্যন্তই, আগামী সপ্তাহে আবার আপনাদের কাছে উপস্থিত থাকব সাপ্তাহিক বিশেষ বিশেষ খবর নিয়ে ডুয়ার্স ডায়েরিতে। এই অনুষ্ঠানটির সঞ্চালনা এবং সাক্ষাৎকার গ্রহণে আমি সোমা মুখোপাধ্যায়, আকাশবাণী, কার্শিয়াং।

প্রাবিধিক মিত্র সিএল ব্রাহ্মিন। প্রথমত ইহারলাই হার্দিক স্বাগত তথা অভিবাদন। রব কার্যক্রমলাই অগি বড়াউদাই প্রস্তুত গর্ন লাগি রহেছৌ আমরা ফৌজি শ্রোতাহরুপ্রতি সমর্পিত ফিল্ম সঙ্গীতকো কার্যক্রম জয় জওয়ান।

0: প্রীতিমান বন্দ্যোপাধ্যায়, তপময় দেব এবং গীতশ্রী চক্রবর্তী। অনুষ্ঠানে রাষ্ট্রপতি ভারতীয় সিনেমার সাংস্কৃতিক শক্তি এবং বৈচিত্র্যের ওপর আলোকপাত করেন। তিনি বলেন, ভারতের বহু ভাষা, ঐতিহ্য এবং সামাজিক অভিজ্ঞতার প্রতিফলনে সিনেমার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শুধুমাত্র দর্শক মনোরঞ্জন নয়, দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে একসূত্রে বেঁধে ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরতে চলচ্চিত্র নিজের ভূমিকা পালন করে চলেছে। এ বিষয়ে সেরা চলচ্চিত্র আর্টিকেল 370 সম্বন্ধে তিনি বলেন,
1: আজ পুরস্কৃত ফিল্মো কা এক সংক্ষিপ্ত বিবরণ মুঝে দিয়া গিয়া হে। ইন ফিল্মো কে বারে মে জানকার মে আপ সবকে যোগদান সে বহুত প্রভাবিত হই হু। মে আপ সবকি বহুত বহুত সরাহনা করতি হু। রাষ্ট্রীয়তা কে এক বিশেষ অধ্যায় কো উজাগর করনে ওয়ালি ফিল্ম আর্টিকেল 370 কো সর্বশ্রেষ্ঠ ফিচার ফিল্ম কা পুরস্কার দিয়া গিয়া হে। এ ফিল্ম দেশ কি একতা সে জুড়ি গম্ভীর চুনৌতিও ওর উনকে সমাধান কা জীবন্ত বিবরণ প্রস্তুত করতি হে। ইস ফিল্ম কি পুরি টিম কো মে বহুত বহুত বধাই দেতি হু।
0: অনুষ্ঠানে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সকল পুরস্কার বিজেতাদের এবং চলচ্চিত্রে পর্দার আড়ালে থাকা টেকনিশিয়ান, সিনেমাটোগ্রাফার সহ সকল কলাকুশলীদের অভিনন্দন জানান। তিনি দাদাসাহেব ফালকে পুরস্কার বিজয়ী অভিনেতা অনন্তনাগকেও অভিনন্দন জানিয়ে পাঁচ দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্র জগতে তার অবদানের ভূয়সী প্রশংসা করেন। ভারতের G20 সভাপতিত্ব থেকে অনুপ্রাণিত হয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রে নিয়ে যাওয়ার এই ভাবনার কথারও উল্লেখ করেন তিনি। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির কার্যকর রূপায়ণ নিয়ে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলের সঙ্গে আজ আলোচনা করেছেন। ইউরোপীয় পার্লামেন্টের শিল্প, গবেষণা ও শক্তি বিষয়ক কমিটির সদস্যদের নিয়ে গঠিত প্রতিনিধি দলটি নতুন দিল্লিতে তার সঙ্গে বৈঠক করে। বৈঠকে বিজ্ঞান, প্রযুক্তি এবং উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করার বিষয়ে আলোচনা হয়। ডক্টর জিতেন্দ্র সিং বলেন, ভারত ইউরোপীয় ইউনিয়নের কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে পারস্পরিক অগ্রাধিকারের ক্ষেত্রগুলিতে সহযোগিতা আরও বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে। এই অংশীদারিত্বের গুরুত্বপূর্ণ অঙ্গ বিজ্ঞান ও গবেষণা। তিনি বলেন, মুক্ত বাণিজ্য চুক্তি ব্যবসা, উপভোক্তা এবং দক্ষ পেশাদারদের জন্য নতুন সুযোগ তৈরি করবে এবং ভারত ইউরোপীয় ইউনিয়নের বহুমুখী কৌশলগত অংশীদারিত্বকে আরও গতি দেবে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ নতুন দিল্লিতে নবম ভারত আন্তর্জাতিক জল সপ্তাহ 2026-এর সূচনা করেছেন। পাঁচ দিনের এই কর্মসূচির মূল ভাবনা হল জলবায়ু সহনশীল জল ব্যবস্থাপনা। ভারত আন্তর্জাতিক জল সপ্তাহের সহযোগী দেশ হিসেবে নেদারল্যান্ড এবং জার্মানি অংশগ্রহণ করছে। এই কর্মসূচির অধীনে জল সংক্রান্ত আন্তর্জাতিক নেতৃবৃন্দ, নীতি নির্ধারক, আন্তর্জাতিক সংগঠন এবং বিশেষজ্ঞদের পাশাপাশি গবেষক, স্টার্ট আপ এবং ভারতীয় ও আন্তর্জাতিক যুব সমাজ একত্রিত হয়েছে। সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে দীর্ঘস্থায়ী জল ব্যবস্থাপনার বিষয়ে মত বিনিময় হবে। কর্মসূচির সূচনা করে উপরাষ্ট্রপতি বলেন, জল হল জীবন এবং সভ্যতার ভিত্তি। জল সংরক্ষণ, সঠিক ব্যবহার এবং কার্যকরী ব্যবস্থাপনার উপর জোর দিতে হবে বলে তিনি উল্লেখ করেন।
2: This Water Week celebrations have proved to be significant by bringing together the policy makers, experts and stakeholders to deliberate on the processing challenges of water management. I am informed that this year edition will see the participation of over 35 countries.
0: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, গুণমানের ওপর ভিত্তি করেই ভারতের ভবিষ্যৎ বৃদ্ধির ক্ষেত্রটিকে গড়ে তুলতে হবে। আজ নতুন দিল্লিতে অল ইন্ডিয়া ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের 53তম জাতীয় ব্যবস্থাপনা সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, দেশের প্রতিটি কারখানা, পরিচালনা কক্ষ, পরিষেবা কেন্দ্র এবং গবেষণা উন্নয়ন দলকে আরও উচ্চতর মান বজায় রাখা, ত্রুটি কমানো এবং নির্ভরযোগ্যতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। কেন্দ্রীয় সড়ক পরিবহন এবং মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি বলেছেন, ভারতীয় কৃষকদের স্বার্থে উন্নত প্রযুক্তি উদ্ভাবন এবং গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। নতুন দিল্লিতে ন্যাশনাল এফিসিয়েন্সি অ্যাওয়ার্ড ফর কোঅপারেটিভ সুগার ফ্যাক্টরিজ অনুষ্ঠানে ভাষণে তিনি বলেন, দেশের উন্নয়ন নির্ভর করে কৃষকদের সমৃদ্ধির ওপর। তিনি বলেন, দেশের চিনি শিল্পের ভবিষ্যৎ উজ্জ্বল। শ্রী গড়করি চিনি শিল্পের পাশাপাশি চিনির আনুষঙ্গিক শিল্পের প্রসারেও জোর দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 27

0: হচ্ছে সেপ্টেম্বর। আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণী সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও এই অনুষ্ঠানটি শোনা যাবে। আজকের প্রসঙ্গে এবারের বিষয়ে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি 2026। বিশিষ্ট বন্যপ্রাণ বিশেষজ্ঞ, চিকিৎসক ও পরিবেশবিদ শিবাজি ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি প্রথম পর্ব শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই আর নিউজ কলকাতাতে। আজ বিশ্ব গণ্ডার দিবস। প্রকৃতি ও বন্যপ্রাণ সংরক্ষণে সচেতনতার বার্তা দিতে বিশ্বজুড়ে এই দিনটি পালিত হয়। এই উপলক্ষে গণ্ডার সংরক্ষণ, চোরা শিকার রোধ সম্পর্কে জনসচেতনতা প্রসারে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিশ্ব গণ্ডার দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের গর্ব, একশৃঙ্গ গণ্ডারের সংরক্ষণে যুক্ত সকলের প্রশংসা করেছেন। এক সামাজিক মাধ্যমের বার্তায় তিনি জানান, বিশ্বের প্রায় 80% গণ্ডার বর্তমানে অসমে রয়েছে। কাজিরাঙ্গায় গণ্ডার শিকার বন্ধে নেওয়া উদ্যোগও ব্যাপক প্রশংসিত হয়েছে বলে তিনি জানান। প্রধানমন্ত্রী বলেন, বিহার ও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় গণ্ডার হয় ফিরে এসেছে অথবা সুরক্ষিত রয়েছে। উত্তরপ্রদেশের দুধোয়া গণ্ডারের পুনঃপ্রবর্তন ইতিহাস সৃষ্টি করেছে বলেও তিনি উল্লেখ করেন। জাপানের সানো আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে একমাত্র টি টোয়েন্টি ম্যাচে ভারত 2 রানে জাপানকে হারিয়ে অল্পের জন্য ঐতিহাসিক হার এড়াতে সক্ষম হয়েছে। বৃষ্টির কারণে ম্যাচ পাঁচ ওভারের হয়। টসে জিতে ভারত প্রথমে ব্যাট করে 5 ওভারে 4 উইকেটে 32 রান তোলে। অধিনায়ক শ্রেয়স আয়ার 16 রান করেন। জাপানের চার্লস হিঞ্জে 2 উইকেট নেন। রান তাড়া করতে নেবে জাপান 5 ওভারে 3 উইকেট হারিয়ে 30 রান তুলতে সক্ষম হয়। এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কাকে বিশাল ব্যবধানে হারিয়ে ভারত স্বর্ণপদক জয় করেছে। চলতি এশিয়ান গেমসে এটি ভারতের প্রথম স্বর্ণপদক। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করেছেন। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি রূপায়ণ বিষয়ে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলের সঙ্গে আজ বৈঠক করেছেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ নতুন দিল্লিতে নবম ভারত আন্তর্জাতিক জল সপ্তাহ 2026-এর সূচনা করেছেন। খবর এখনকার মতো শেষ হলো। এরপরে স্থানীয় সংবাদ 7:50।
1: समाचारपछि पुनः स्वागत जनाउँदछौ श्रोताहरूलाई आकाशवाणीको खरसाङ केन्द्रमा। र अब प्रस्तुत छ भुटानी कार्यक्रम।